0: Learn German with DW. This award-winning offer is available worldwide. Learning German has never been simpler. German to go. Maps help us understand the world. We just need to know how to read them. Crises, conflicts, and their histories. Mapped Out brings maps to life and helps you make sense of our world. Mapped Out.
1: কিলিয়া বলন থেকে আর এই পন্ত থেকে আমার 10 লক্ষ টাকা খরচ হয়েছে আর কি দুইবার ধরা খাইছি তিন ক্যামেরা বেলায় এটা সফল হইছে
0: Currently, more than 100 million people worldwide are fleeing, more than ever before.
1: পরে খাইছি কিছুদিন খাওয়ার পর একটা লোক আবার এই ব্যবসাটা ধরাই দিল যেন এনে এসে ব্যবসা করেন কাজ করলে পরে ভালো হবে এই জিনিসটা রাইন্দে বেসেন তিন বছর ধরে হারিয়ে বেসতেছি
0: Find out about Bailey's story. Info Migrants. Reliable news for migrants, wherever they may be.